0: Atinye ka mangneta le bebe ka sene ni ngoi tugulo le mi sai ta mane bagas ka lenje su be ko logoi be ka pe me tengo ginda ko ngete ta cha fem ne bo ko ne ndete zekel srm ka gulum da president william ruto tek se ta ko re ke ru ekip so mane ni keng su gulit ni ki nete ka ne ting notna ba shan su ttc college en ko notne nga tenga tu ting notna ba ki sa union counter bu mombasa ne ba korobe shakti sabi ni ki bendi ke boi shera bi nixiling ki sheke milioni shek po le nga dip tu mangmut ago bendi ko menye ki so mane ni ke ite bo kolo ka tes ko le কতবান সরকারি সিলিং কি শেখ বিলিয়নি থাকে কে কে নিছক অলিং কাউন্টি নব মুম্বাসা আসি কে বৈশে কে তেজস কোরে কে যত কেরুয়ে কি সমানি নি কে সুগুলি শেখ আপ কোন আগা সুগুলি শেখ যত কে পারাগ এং এ কাউন্টি ইনোত
1: লেও তুনা পূজা কোয়ানজিশা হোস্টেলস ইয়া বিজানা ওয়েটু ওয়ালিমু ওয়াপা চানজু হাপা তুমেওয়াপাতিয়া মিলিয়নি 225 ই হোস্টেল তুনা জেঙ্গা আপা ইয়া গরোফা 7 বিজানা 600 ওয়াতাকুয়া না makazi hapa wataishi hapa ndani na nimeambia huyu contractor nataka miezi 8 hii kitu hiyo imekamilika nikuje ni handover au majamaa wa Chanzu wanataka kuendelea na maisha yao bwana tunaelewana na sio hapa Chanzu peke yake pale university KMTC TVET zingine za hapa hapa Mombasa tumesema vijana 4000 hapa Mombasa wa TVET wa university wa KMTC tunawajengea hostels na tumeweka pesa ya serikali 1.9 billion kufanya hii kazi ya hostels ya vijana wetu
0: Engloge galago ka concourse te deputy president professor Kithure Kindiki koichi kandoi kabdini sigi ka kaborie te konamge unak serkali engborie te nekitakin kirinda ta maye kemeno tin ko bata gerche ka bogite tenge me te moet ko langut ko magip ka ko uti kyota ke bacha kinet ko indi ko bete binda no tun batae ko ngolali ko masno tun ba iururi shopping center nemite ko ne ngate ngatu tin no tun bate tu eng account ne banyeri kango te seta ko jigili te tu te ka banda tae ko mua ko le borie te kin no tun ba gerche ka bogite te ko ma je ke ba genge ne ba bi ka be moni asigi mu
2: Mimi naomba wazazi, kanisa na watu wazima wote tusaidiane kuongea na vijana wetu wale wako na shida ya matatizo ya pombe na madawa. Kwa sababu tusipofanya hivyo tutapoteza kizazi ambacho tunategemea sisi tukiondoka katika jukwaa. Sasa hiyo mambo ya kupigana na pombe serikali imetighten wale wote ni manufacturers of alcohol hata wale wako na leseni lazima wakaguliwe upya na ijulikane aina ya pombe ambayo wanatengeneza kama iko na madhara ya afya lazima tufunge hiyo